0: শ্রোতা বন্ধু, পরিবেশক নেই অনেক চর্চা অনেক আলোচনা এবে প্রায় প্রতিদিন শুনিবাকু মিলুচি। পরিবেশক সুস্থ আর সুন্দর রাখিবা পাই অনেক প্রকার সচেতনতার বার্তা মধ্যে প্রচার করা যাউচি। এই যেমিতি পলিথিনের ব্যবহার, পলিথিন পরিবেশ পাই অত্যন্ত ক্ষতিকারক। পলিথিনের প্রচুর ব্যবহার যোগু পরিবেশে অনেক ক্ষতি হেউচি, একথাকু লোকে অনুভব কলেনি। সরকার মধ্য পলিথিনের ব্যবহার উপরে কটকণা করিছন্তি, তথাপি পুরাপুরি বন্ধ হইনি পলিথিনের ব্যবহার। আজ প্রভাতে আসন্তু শুনিবা এই সম্পর্কে কোন কহন্তি কটকর জনে সচেতন নাগরিক পুষ্পকান্তি মহান্তি।
1: পলিথিন আমাদের উপকার করিবা পরিবর্তে বহুত অপকার করুছে। সরকার এথিপাই নানা রূপে চেষ্টা করুছন্তি এর ব্যবহার বন্ধ করিবা পাই, কিন্তু আমে মানে সবু জানি শুনি আমি তো অচেতন রহুছু। ঘরর পরিবা চোপা বর্জ্যবস্তু খাদ্য পদার্থ এতে ভর্তি করে বাহারে পকাইবা দ্বারা গরু গাই সব পশুজাতি সে তো জানু না, সে পরিবা চোপা কু খাইবা কু যাই পলিথিন কু খাই দৌছন্তি। ফলে গাণ্ডুয়া গাণ্ডুয়া পলিথিন গাই মানক পেটরু বাহারুছি, যন্ত্রণার অনেক গাই মৃত্যুবরণ করুছন্তি, গো সম্পদ নষ্ট হচ্ছে। তারপরে এই পলিথিন গুড়াক মাটি সহ মিশি পারু না, ফলে মাটি প্রদূষিত হয়ে তাহার উৎপাদন ক্ষমতা কমাই বসুছি, যা কি আম্ভ মানক বহু ক্ষতিকারক। আমে মানে সচেতন নাগরিক, আমে মানে প্রথমে এর ব্যবহার বর্জন কলে গ্রামাঞ্চলের মধ্যে ধীরে ধীরে জাণিকি আকু বর্জন করিবে। স্বচ্ছ ভারত গঠন করিয়া কহিলে আমে মানে স্বচ্ছতা কু প্রাধান্য দেওয়া উচিত। আম্ভ মানক নেই সরকার, আমে মানে পলিথিন বর্জন কলে আম দেশর উপকার হব সিনা, আমি সেটি সচেতন হওয়া উচিত। শিক্ষিত নাগরিক হয়ে আমি দেশ জাতির যেপরি উন্নতি হব সেইথিপাই আমি চেষ্টা করিয়া উচিত, অন্য মানুষ শিখাইবা।

তবে শ্রোতা বন্ধু, এই খরা প্রকোপ নিজকে বঞ্চাই রাখা আমি খরা দিনে মিলুথিবা বিভিন্ন ফল যেমিতি কি কাকুড়ি, তরভুজ প্রভৃতি ফলকু খাইবা দরকার এবং সেমিতি ঘোল দহি, তোরাণী, লেম্বু সরবত প্রভৃতি সেতিকি পরিমাণে পিইবা দরকার, যাহাদ্বারা আমাদের জলীয়াংশর অভাব আদৌ দেখা দেবনি। তা সহ নিজ ঘরক সম্পূর্ণ ভাবে নিবুজ নকরি আমার ভিতরক যেভাবে ভাবে বায়ু চলাচল সঠিক ভাবে মধ্যে হওয়া দরকার। এবং এই সময় আউ গোটে কথা মনে রাখা দরকার কি অত্যধিক খরা তথা গুড়গুড়ি সময় ভিড়ঠার নিজক আপনার সেতিকে দূরে রাখন্তু।

0: ¿Eh? ¡Sante! ¡Sante! ¡Sante!
1: No, Rory.
2: ¿Esta noche? ¿Apano ye ghare ye emiti mohombati jolei? ¿Me se olea molea kagoza godi kong korto te ki? Salantu, suave salantu. ¿Rati deri ya ke cheiba kupara doctor obu mana korthele?
1: Are, no, Rory. Dek. কলিকতা বিশ্ববিদ্যালয়ৰ পঢ়িলা বেলে মো বন্ধু মো পাখকু এই চিঠি পঠাইছিল
2: আপোনাক বন্ধু
1: হ্যাঁ মো এমএ পৰীক্ষাৰে কুশল কামনা কৰি এই চিঠি পঠাইছিল
2: সে এবে কোঠি অথন্তি যে
1: তাক খোজ খবৰ অনেক দিন হেলানি মো ৰখিনি এইটা দেখুছ
2: হ্যাঁ চিঠিতে তো
1: এতিৰে কোন আছি জানিছু
2: কোন
1: এই চিঠিৰে আছি মতে হত্যা কৰিবাৰ যোজনা
2: হে হত্যা কৰিবাৰ যোজনা
1: হ্যাঁ মানে কৌ বাটে কৌ জায়গায় কেমিতি মতে সহজে মারি দিয়ে যাই পারিব তারি যোজনা
2: মু তো এ কথা কিছু বুঝি পারুনি মু তো জানিনি কেবে এ কথা এ কেবে কা কথা
1: হে প্রায় 40 বর্ষ হব
2: 40 বর্ষ হব
1: হ এ লোক জনক কোয়াড়ে মো বাপাঙ্ক পাপ রক্তর জন্ম নেইথিবা জনে অবৈধ সন্তান মোর ভাই
2: ভাই
1: হ ভাই নহে তো আউ কোন সে যদি মো পাখুকু আসতান্তা তেবে মু তাকু ভাই বলে স্বীকার করি মো কোলকু টানি আনিথান্তি সে চাহিথিলে এই সমস্ত সম্পত্তির অধাংশ তা নাঁরে করে দিথান্তি কোন ভাই পাখকু ভাই আসতান্তা ভাইর এথিরে কিছু ক্ষতি হইথান্তা কিন্তু মো তার সত্তা অনুভব কলি শত্রুতারু বন্ধুতারু নুহে চৌধুরী বংশকু সমূলে শেষ করে দেওয়া পাই লোকটা সবুবেলে রক্তমুখা হয়ে সুযোগ খোঁজু থাকে জনক পরে জনক উপরক ঝাঁপি পড়ব আউ চৌধুরী বুনিয়াদকু লোপ করদেব
2: কোন কৌছন্তি শান্তে
1: হরে সেইথিপাইঁ এ পূর্ণাঙ্গ যোজনা প্রস্তুত করি গোটায় পেশাদার খুনি হাতেরে দেইথিলা আউ এই যোজনা দ্বারা মতে হত্যা করিবা ভারী সহজ হই পড়িথান্তা সেইটু কোন এলা কইলু
2: কোন
1: ভাগ্যবশত এই যোজনা মো হাতকু আসিগলা
2: কিমিতি
1: সেই পেশাদার খুনি জরিয়ারে যোজনাকার সবু যোজনা ভণ্ডুর হইগলা বিছরা তা রক্তমুখা মুহর রঙ ফিক্কা পড়িগলা
2: তারপরে সে লোকটা আউ কিছু অসুবিধা করিনি
1: বুঝিলু নরহরি গোটে যোজনা থরে ভণ্ডুর হইগলে তাকু আউ থরে কামরে লগাইবা ঢের মুশকিল হুয়ে তা পুনি বিশ্বম্বর চৌধুরী আগরে
2: সব তো ফসল ফাটি গলা ফেনি সে কাগজটাকু সাইতে রাখছেন কি
1: অতীতর এমিতি অনেক কিছু থায়ে যাহাকু পাখে রখিলে খুব খুশি লাগে অতীতর কার্যকলাপকু মনে পকাইলে গর্ব লাগে সেই অতীতর চেনা স্মৃতি ইয়ে যোমানঙ্কর মৃত্যু হয়ে যাইছি হেলে মৃতদেহ মো পাখে পড়ি রয়েছে
2: শান্তে সেটা কোন পড়ি দেলে
1: মো বাহাঘর নিমন্ত্রণ পত্র
2: হ্যাঁ নিজ বাহাঘর নিমন্ত্রণ পত্রটা পড়ি দেলে
1: কিছু না রে নরহরি কিছু না কেবল অনেক জায়গায় ভাঙ্গি যাই গোটায় পুরোনা পাচেরি

972 কিলোহার্টজ যোগে। আমার এই প্রসারণ ডিটিএস এবং লাইভ স্ট্রিমিং আপ যোগে মধ্যে আপনার শুনিপারুচার শুণন্তু। আজ প্রচারিত হওয়া থাকা কার্যক্রম সম্পর্কের সূচনা আম গীত প্রচার করব। আজ দিন 11:10 এতে রয়েছে কতটি ভজন এবং আধুনিক গীত। শিল্পী সন্দীপ সৌম্যরঞ্জন বারিক। লোকগীতের পালা প্রচার করব দিন 11:30 পরিবেশন করবে চিত্তরঞ্জন জেনা এবং সাথী। শ্রোতা এসএমএস দ্বারা অনুরোধ হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন শুনিপারে আজ দিন 12টায়। দিন 1:10 লোকসঙ্গীত শুণবে মহুরী বাদ্য পরিবেশন করবে লক্ষ্মীধর নায়ক।

নারীমহল দিন গোটে বাজি কোড়ি মিনিট এতে রয়েছে আলোচনা কহি জাণিলে কথা সুন্দর আলোচিকা বিশ্ব মৈত্রী নায়ক ওড়িয়া চলচ্চিত্র গীত প্রচার করব দিন দুইটা বাজি পঞ্চাশ মিনিট অসরন্তী অপরাহ্নরে হিন্দি কথাচিত্রর গীত শুনিপারে আজ অপরাহ্ন তিনটায়।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: ଶିଳ୍ପୀ ସନ୍ଦୀପ ସୌମ୍ୟରଞ୍ଜନ ବାରିକ ପରବର୍ତ୍ତୀ ଭଜନ ଗାଇଛନ୍ତି ଧନେଶ୍ୱର ରାଉତଙ୍କ ରଚନାରୁ।

জঙ্গল মধ্যে যেতে দেবর্ষি নারদ পৌঁছিগলে বিচার কলে জঙ্গলটি জনা পড়ুছি হয়তো মুনি ঋষি মানকর তপ প্রভাব রয়েছে। মুনি ঋষি মানকর যেটি তপস্যার প্রভাব রয়েছে আজ আশ্চর্য সে জঙ্গল মধ্যে নারী কণ্ঠর আর্তচিৎকার কী ভাসি আসু কিছু দূর দেবর্ষি নারদ যা পরে চাহিদেলে গোটি আশ্চর্য কথা যে কি এভাবে জনে অপরূপা লাবণ্যময়ী সুন্দরী কন্যা গোটি আজ সরজ নদী কূলরে ক্রন্দন করুছি অবারিত অশ্রুধার আজ ধার ধার বহি যাচ্ছে। দেবর্ষি নারদ যাই পৌঁছি যাই ডাকিলে ঝিও আরে তু এমিতি গোটে অনাথিনী ভাই জঙ্গল মধ্যে তু কান্দুছু আত্মহত্যা করিবাকু এ জঙ্গল মধ্যে তু আজি বুলুছু ঝিও তু আত্মহত্যা করিবু কাহিকি ইয়ে সংসার জঞ্জাল যে কোন তো মনরে দুঃখ দেইছি আউ কাহিকি বা তু আত্মহত্যা করিবু তু তো পিলা লোক এ কথা যেতবেলে দেবর্ষি পচারি দেইছন্তি আজি পণ্ডিত মণ্ডলীবর বিচার করিবে অবারিত অশ্রুধার যে ঝিয়র নয়নর ধার ধার আজি বহি আসুথিলা এ পুণ্যাত্মা মু কাহিকি আত্মহত্যা করিবাকু আসিছি জানি মো নাম হেউছি সুরেখা আউ মো মার নাম হেউছি মো মার নাম হেউছি তারকা। আজ রামচন্দ্রক হস্তরে মো মা যেতবে বিনাশ হল সেই সময় মা মতে কইছি ঝিও যে হচ্ছে মোর শত্রু সেই রামকু যদি তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে মারি পারিবু রামচন্দ্রক মারিলে মু খুশি হবি। এ পুণ্যাত্মা আপনার আজ বিচার করন্তু মা যে মতে আদেশ দিয়েছে সে আদেশ এ পর্যন্ত মু পালন করি পারি না মাঙ্ক কথা রক্ষা করি পারি নথিবারু আজ চিন্তা করুছ যে বঞ্চি রই লাভ কোন আছে মু এই নদী তীরে।

0: আজি দেবর্ষি ডাকিলে ঝিও যার নামক ভজন অর্চন কীর্তন করি করি মুনি ঋষি মানে হুঙ্কা পালটি যাচ্ছ সে ঠাকুর সান্নিধ্য লাভ
1: করিপার
0: সে বিশ্ব চিন্তামণি রামকে মারিবে তুই ইচ্ছা করছি ঠাকুর ঝিউ কেবে মারি পারিবু না আপনার বিদগ্ধ কবি অভিমন্যু সামন্ত সিংহার বিদগ্ধ চিন্তামণি এটি গোটিয়ে পদ প্রমাণ কলে দেবর্ষি ডাকিদেলে ঝিও আদি।

আনন্দ মনরে অন্তর মধুরে ভক্তি পুত হেই সেই নির্জন জঙ্গল মধ্যরে ভক্তি পুত অন্তরে একাগ্র চিত্তরে সুরেখা আজ তপস্যা করিবার ব্যস্ত। আজ আপন মানে বিচার করিবে দেব দেব মহাদেব আজ কৈলাস কন্দরে রইছন্তি, সুরেখার যে একাগ্রতা সেই একাগ্রতা ফলরে কৈলাস কন্দর আজ থরিবাকু লাগে। আউ সুরেখা সেটি তপস্যা কলা যে আপন মানে আজ বিচার করিবে সুরেখা সেটি তপস্যা কি প্রকার আরম্ভ কলা। অম্বিকা বিলাস কবি ব্রজনাথ বড়ুয়া কাব্য হচ্ছে আপনার অম্বিকা বিলাস অনুপ্রাশ লেখা অম্বিকে না।

আজি সন্মুখে পাইলে পাতারে পেচিবি এই মই ধ্ৰুৱ বচন আনন্দ মনরে আজি জঙ্গল মধ্যে আজি পরিক্রমা করুছি সুরেখা রাম মো মা কু তুমি নাশ করছু মো মা র তু হচ্ছ শত্রু আজ মু তোতে যদি সম্মুখে পাই আউ তো অবস্থা মু কোন করবি তু দেখিব এই কথা কো চিন্তা করি জঙ্গল মধ্যে আজি বুলুছি সুরেখা এইটা আপন মানে বিচার করিবে সীতা আজি গোটাই সয়ে সত্য করিছন্তি মুনি ঋষি মানক নিমন্ত্রণ করিছন্তি ফল আহার দেবে আউ গন্ডা জীব মধ্যে শিকার করি আসলে মাংস মধ্যে খাইব দেবে এই কথা পঞ্চবটী আলোচনা সরিবা পরে লক্ষ্মণ যাইছন্তি গন্ডা জীব শিকার করিবে আউ বিশ্ব চিন্তামণি নবদুর্বাদল রাজীব লোচন রাম আজ কোদণ্ড কাণ্ড হস্তরে ধারণ করি জঙ্গল মধ্যে চালিছন্তি ফল আহরণ করি কিছু বাট বিশ্ব চিন্তামণি রাম চালিছন্তি আজ্ঞা আপন মানে বিচার করিবে সে সমটাইজ কেমিতে না বসন্ত সময় বসন্ত সময় প্রাকৃতিক সৌন্দর্যরে আজ জঙ্গলটি ভরপুর হয়ে উঠিছে আজ আপন মানে বিচার করন্তু জয় দেব এইটি গোটে পদ গীত গোবিন্দর প্রমাণ করছন্তি।

পরবর্তী এসএমএস টি করেছেন বিজয় কুমার দাস, সস্মিতা দাস, মামুনি এবং পূজা। আপনার শুণবাকে চাইছেন সচ্চা ঝুঠা কথাচিত্রর গোটি গীত, গীতটি গাইছেন কিশোর কুমার। আপনার বহুগ্রাম কটকর লিখিছেন এসএমএস টি করেছেন, আমার কার্যক্রম সবুলে শুণুথিবার আপনার অশেষ অশেষ ধন্যবাদ।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: শুনন্তু মহুরী বাদ্য পরিবেশন করছন্তি লক্ষ্মীধর নায়ক।

পরবর্তী এসএমএসটি আসিছে মহাজনপুর ব্লক ছক নিশ্চিন্ত কইলে কটক রু পঠাইছন্তি ভবানী দেবী আপন চাইছন্তি দেউচি মো বায়কি গীতটি শুনিবা পাই তেবে শ্রোতা ভণী এই গীতটি বর্তমান আম পাখারে উপলব্ধ নাই আপনক অনুরোধক রক্ষা করে কুমার বাপি এবং সংযোগ কণ্ঠরে গীতটি শুনি দেউচি আশা করুছি ভালো লাগিব।

এসামিষ্টি আসিছি গোপপুর নিশ্চিন্ত কোইলি কটকরু পঠাইছন্তি চন্দ্রকান্ত পৃষ্টি আপনা চাইছন্তি নিবেদিতাঙ্ক কণ্ঠে গীতটি শুনিয়া পাই শুনি দেউছি বন্ধু আপনা চাইথিবা গীতটি আপনা পছন্দ করিছন্তি ডেউছি মো বাখি এই গীতটি।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: যুববাণী
2: নমস্কার শ্রোতা বন্ধু শুভ সন্ধ্যা আজির আইন সন্ধ্যাকে স্বাগত করুচি মু আপনক উপস্থাপিকা শ্রী আমু শীতল বন্ধু ঝিয়টি বোঝ নুহে বরং ঝিয়টি হয়ে বঞ্চবাকে চাহিথায় ঝিয়টি কেতবেলে ঝিও মা ভৌণী এবং সহধর্মিণী হয়ে পরিবারর সমস্ত দায়িত্বকে নিজ মুন্ডকে নেইথায়
3: তথাপি বন্ধু ঝিওকে বোঝ সজাই কেহি কেহি ঝিওটিকে দুনিয়াকে আনিবা আগর হি তা জীবনর কাহিনীকে মা গর্ভর শেষ করে দেইথান্তি
2: কিন্তু বন্ধু আউ কোন সে সময় আছে এবে ঝিওটি পুয়া ভলি পুনি পুয়াটু অধিক দায়িত্ব নেউচি দুহিতা দুই কুলকে হিত সাজি পরিবার সম্ভালুচি সম্ভালুচি পুনি চাকরি সম্ভালুচি পুনি ব্যবসায়
3: হ্যাঁ শ্রোতা বন্ধু পুয়া ঝিও মধ্যে পাতর অন্তর ন রখি যে উভয়ঙ্কু সমান ভাবে বড়াই পারুছন্তি সেই ঝিওর প্রকৃত মহত্ব বুঝিছন্তি
2: এই যেমিতি সুকন্যা নেইছি নিজর বৃদ্ধ অসুস্থ বাপাঙ্কর সমস্ত দায়িত্ব নিজ ভাই উপরে সে হই নাই নির্ভরশীল সাজিছি সে মেরুদণ্ড তা লুণ ভাত সংসারর
3: তেবে শ্রোতা বন্ধু ডেরি নকরি আসন্তু শুণিবা আজির নাটক সুকন্যা যাহাকে রচনা করিছন্তি সোমনাথ করণ ব্যবস্থাপনা করিছন্তি মা মঙ্গলা ইউথ ক্লবর সম্পাদিকা নিরুপমা বারিক অংশগ্রহণ করিছন্তি সুহানি বাবি মানস জাপানি ও ঐশ্বর্য
4: দীপা এ দীপা আরে তুমি এমনি মন দুঃখে বসছ যে কোন হয়েছি তোমার দীপা
5: তোমার কোনসি কথা মতে জম্মা ভাল লাগুনি খালি ভাবুছি এটা ঘর না গোটে জম্মপুর সকাল রাতি পর্যন্ত এই ঘরে টিকিয়ে বি রেস্ট মিলুনি
4: ওহো এমনি রাগ নিম মো কথা টিকে শুন
5: তোমাকে ম্যারেজ করি মু বহুত বড় ভুল কর দিয়েছি
4: ওফো দীপা মু বুঝি পারুনি তোমার এত অভিমান কোন পাই তোমাকে কোন কি কিছু কহিলা কি
5: কহিবাটা বড় কথা নুহ এ ঘরে এত

0: হাতটা পঙ্কু হয়ে যদি মু কিছু ভুল করেছি বহু মাক পাখরে মু ভুল মাগুছি।
1: থাও থাও তোমার অভিনয় দেখিবা কো মোর জম্মা বি ইন্টারেস্ট নাই আও এ ঘরে বি মো গটে মুহূর্ত রহিবা কো চাহেনি।
2: তুমি ঠিক কইছো দীপা, মু বি এ ঘরে রহিবা কো চাহুনি। দীপা তুমি জিনিসপত্র প্যাক করো, আমি ঘর ছাড়ি চাল যিবা।
1: ঠিক আছে
0: সোমু। এই সোমু, আরে আরে তু এই কোন কহুছো? ভুল কাহার ঠিক কাহার কিছু তো নবুঝি, শেষরে শেষরে এ নিষ্পত্তি কাই নেউছু? তোর এই বুড়া বাপা আউ আউ এ এ বড়িলা ঝিও কু ছাড়ি দে কুয়াড়ে যিবরে, বরং মুয়ে মুয়ে ঘর ছাড়ি চালি যাউছি।
2: তমে কাই কুয়াড়ে যিব? তম ঘর তম ভিটা মাটি নেই তমে খুশিরে রুহ, মু এ ঘর সবুদিন পাই চালি যাউছি।
1: নাই ভাই, মু তম গোড় ধরছি, তুমি ঘর ছাড়ি যাওনি, তোমাকে মোরণ ভাই, তুমি ছাড়ি গেলে আমি কেমিতি বঞ্চিব ভাই, বাপাঙ্কু কি মেডিসিন দব? নাটক লগিয়ে দি ভাই পাখরে আসে সকেই হউছি, আসো সমু লেট হউছি।
2: চল দীপা।
1: ভাউজ শুণ ভাউজ।
0: সমু, এই সমু, আরে আরে এই বুড়া বাপটাকে ছাড়ি তু কোন সত্তরে চালি যাবু? গলা পূর্বরু আমাকে টিকে বিষ দেই যা রে পুয়া, বিষ দেই যা।
2: ছাড় মো মতে, মু তোমার কোনসি কথা শুনিয়াকু চাহেনি। ছাড় মতে, ছাড়। আরে ছাড় কউজি পরা, আরে ছাড়, মু তোমার কোনসি কথা শুনিয়াকু চাহুনি।
0: সোমু বৌমা।

ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରଚାରିତ ହେଉଛି 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যোগে। প্রচার করুছু ওড়িয়া কথাচিত্র গীত। কার্যক্রমর প্রথম গীতটি শহরী বাঘ কথাচিত্রর। গীতটির কণ্ঠদান করেছেন মহম্মদ আজিজ এবং অনুরাধা।

0: ଆମ ଦେଶର ମାଟି ପ୍ରତି ଦେଶବାସୀଙ୍କର ପ୍ରେମ ଓ ଭକ୍ତିର ଭାବ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ଏବେ ତାହେଲେ ପିଲେ କାଗଜ କଲମ କାଢ଼ି ଗୀତଟିକୁ ଲେଖିନିଅ। ପ୍ରଥମେ ସ୍ଥାୟୀ ଲେଖ।
1: ଏଇ ମାଟି ରେ ଏଇ ମାଟି ରେ ମୋର ମତେ माती के सुमिलो माती के सुमिलो एई माती ते एई माती ते जीवन एई माती ते जीवन सोबी जीवन আকি আকি আকি মোসিলো।
0: বর্তমান প্রথম অন্তরা লেখ।
1: দূর আকাহার আকাহার দূর আকাহার রহুন কিয়নু লাগে লাগে খাগর তলির খাগর খাগর তলির মানিক কিয় মানিক কিয় নু মানিক কিয় নু লাগে লাগে আহা আহা মাটির বুকুত মাটির বুকুত মনোর মালতি বুটলো মনোর মালতি বুটলো।
0: এবে দ্বিতীয় অন্তরাটি লেখ।
1: মনোর করণি রে হুরর হুরর পাপরি রে পাপরি রে আজি হুকুমার থাপো না হুজুয়া হুকুমার থাপো না হুজুয়া হুন্দর হুদিনর নতুন দৃষ্টি দৃষ্টি কন না হুয়া।
0: গীতটিকু তো শিখি নেল পিলা মানে। এবে চল গীতটিকু আমি তাল সহিত শিখিবা।

0: অবিবাহিত এইটা সেই মানকর ঘর
1: সত্যি
0: সেপটে আউ যে ঘরটা দেখুছ হ সেইটা হলা ধাঙ্গড়ি বসা
1: মু কো অবিবাহিত জি মু পরা বাহা হইছি মোর কিছু হবনি
0: মনে করা যাও তুমি বাহা হই নথান্ত
1: মনে কর তুমি বি বাহা হই নথান্ত তাহলে
0: এইটি যা হুয়ে সে আই থান্ত
1: কোন
0: নাচন্তে গাঁতে সারা দিনর ক্লান্তি দূর করতে আউ পরস্পরকু আপনার করতে
1: তাপরে
0: আউ তাপরে তাপরে আউ কিছি কইবি নে।

କଥିକାରେ ଶୁଣିଲି, ମୁକ୍ତି ବିପ୍ଳବୀ ଧରଣୀ ଧର ଭୂୟାଁ, କହିଲେ ଡକ୍ଟର ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ସାହୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ପ୍ରଚାରିତ ହେଉଛି 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে। এই কার্যক্রম ডিটিএইচ এবং নিউজ অন এয়ার আপ মাধ্যমে মধ্য আপনার শুনিপার।

এই পবনরে রয়েছি আম জীবন, এই পবন মধ্যে কেতে যে স্বপ্ন এমিতি লহরি ভাঙ্গে, কিন্তু এই পবন সেই সবু জিমা মধ্যে কাই আজি ভারি ধূয়া ধূলিময় লাগুছি, কাইনা আমি গছ কাটিলে, কলকারখানা তোলিলে, রাজরাস্তা চিকমিক্রি সমৃদ্ধির পথরে সবু জিমার আর্ত চিৎকারকু মধ্য হৃদয়ঙ্গম কলে। আও আজি বিশ্ব স্বাস্থ্য রোগ দিবস, ধূয়া ধূলি মধ্যে জীবনকু রক্ষা করিবার সেই বাটকু খোঁজি বুলুছে, কোঠি সেই সবু জিমা মধ্যে, সেই সবু জিমা মধ্যে পুনি পরিবেশকু এক সুন্দর প্রকৃতি মধ্যে জীবন বঞ্চিবাকু চেষ্টা মধ্যে চলেইছে।

ছাতিরে তীরবিন্ধু সেই বিরতির স্পর্শ হলে শ্বাসরোগ সাই সেই শব্দ নুহে শ্রোতাবন্ধু, এই শ্বাস যন্ত্রণার আজ জর্জরিত এই সমাজ পছর কারণ এই বায়ু প্রদূষণ। দিন লা শুদ্ধ বায়ু লা জীবনর স্বর, আজ ধূয়ারে নীল আকাশর স্বর বি বদলি যাই, তার মধুর তান বি বদলি যাই, পক্ষীর স্বর বি সত্যি যেমি নীরবি যাই কি প্রকৃতি ডাকুছি রক্ষা কর মতে, তেবি যাই তুমি মানে সুরক্ষিত রহিব। অসুরক্ষিত জীবন বায়ু প্রদূষণ মধ্যে কেমিতি জীবন ধারণ করিব? শ্রোতাবন্ধু প্রশ্ন, গাড়ি মানঙ্কর নির্গত হেউথিবা ধোঁয়া, শিল্পানুষ্ঠান মানঙ্কর নির্গত হেউথিবা ধোঁয়া, আণবিক অস্ত্রর বাহারুথিবা গ্যাস তথা ধূলিকণা, জঙ্গলরে গছলতা আদি জলিবা তার ধোঁয়া, কোইলা তৈলকারখানা আদির নির্গত ধোঁয়া, এহা দ্বারা আম শরীর কেতে মাত্রার ক্ষতি সহুচি, কেতে রোগক আমি নিজে স্বাগত করুছি পরিবেশ আজ এমিতি স্তরের।

দেখ চারিপটে কলেজ কোঠা ঘেরা এই সযত্ন রক্ষিত লনটি গ্রিন হাউ সফট তোমানে সবুজ ঘাস তোমার সযত্ন পরিচর্যা দরকার মু তোমার মনমুখরে নিজকে দেখে নিজ জীবন ইতিহাস সমীক্ষা করে যদি কেবে সচ্চা শিক্ষক হো তবে বুঝিপার ইয়ার মূল্য তোম জীবন কেতে বেটর গো ডিগনিফাইড উইথ বটন ফ্রেন্ড সেফ অ্যাট ইউর সাইড দ্যান নন অ্যাট অল।

0: মারা,
1: কিছু কহিবে?
0: কথা ছিল, কিছু যদি মনে না করতে, মু সুধীর, সিক্সথ ইয়ার হিস্ট্রি।
1: জানে, এই না বেল বাজিব, মোর ক্লাস আছে।
0: ও তবে জানতো,
1: নাই মানে কথা ছিল কহিলে যে,
0: হ্যাঁ কহিলি, কিন্তু আপনার ক্লাস
1: 5-7 মিনিট ভিতরে সরিযিব।
0: নাই, 2-3 মিনিট রে।
1: বেশ কহন্তু।
0: কিছু অনুমান করি পারছন্তি কথাটা কোন হইতিব?
1: কিছি কিছি কথাটা যে ব্যক্তিগত নুহে বেশ বুঝি পারুছি।
0: ব্যক্তিগত অর্থাৎ
1: কলেজ মানকরে সচরাচর পুয় মানে ঝিও মানকু ডাকি যেউ সব কথা কহন্তি সে কথা নিশ্চয় নুহে।
0: কি কথা কহন্তি?
1: আপন জানন্তি নি?
0: অনুমান করি পারছন মধ্য ঠিক কোন কহন্তি কেমতি কহন্তি মো সে বিষয়ে কোনো ধারণা নাই।
1: তেবে যেউ ছাত্র মানকু তাঙ্কর অভদ্রামি পাই আপন নিজ হাতরে শাস্তি দউছন্তি সেই মানকু পচারলে জানি পারিবে।
0: প্রবৃত্তি নাহি
1: বাবাঙ্ক বিষয়ে কিছু কহিবে?
0: কেম জানলে?
1: বাবাঙ্ক মুহুর শুনিছি আপন তাঙ্ক পাই।
0: কিন্তু আপনার বাবা এক অদ্ভুত লোক, থুরা এপিসোড নেই
1: জানি কলেজের খুব আলোচনা চালিছি
0: অপপ্রচার
1: চালু, বাবা সে বিষয়ে সম্পূর্ণ উদাসীন।
0: তাঁকু একটু তড়ি দেবার চেষ্টা,
1: তড়া খাইবে?
0: আপন থুরা কু ফেরে আনতু, জিদ করি, কান্দি, অনশন করি, পড়াপড়ি বন্ধ করি।
1: আপন উত্তেজিত।
0: হ্যাঁ মু উত্তেজিত, ক্ষমা করিবে।
1: বাবাঙ্কু তো আপনা চিনিছন্তি, এর কিছু এফেক্ট নাই।
0: জানে, কিন্তু এ কলঙ্কিত সমাজরে যেটি খারাপ কাম করিবা ইজ এ ওয়ে অফ লাইফ, সেটি এত ভালো হবার কোনো অর্থ আছে?
1: আপনকর এটা অনেস্ট ভিউ?
0: হ্যাঁ কোন কইলে? না না মু এথরে বিশ্বাস করে না, গোটা গোটা দুর্বল মুহূর্তরে মু ভাবে মানুষ বঞ্চি রহবার বহু রাস্তা বহু উপায়, তবে তবে কোনটা ঠিক? মিস মহাপাত্র ক্ষমা করিবে, ঘন্টা বাজিলা।
1: হ্যাঁ বাজিলা, বাবা তাঙ্ক বাটরে চালছন্তি।
0: নমস্কার স্যার।
2: নমস্কার, তুমি মো ঝিও মারা চিনন শুনে?
0: চিনি নথিল স্যার।
2: ও আজি চিনা হলা? হ্যাঁ
0: স্যার।
2: গুড, জানু মা মারা সুধীর অতি মেধাবী, বিয়ের রেকর্ড ভাঙিছি।
0: কহিপারিবেন স্যার, থরে বাই চান্স ভাঙি দেলি বলে কোন?
2: ভাঙ্গিব ভাঙ্গিব সুধীর, এথরে বি ভাঙ্গিব, ইউ আর এ জিনিয়াস।
0: স্যার প্লিজ।
2: কিন্তু মা মারা, সুধীর ভীষণ চগলা, দুর্দান্ত, অন্যায় বরদাস্ত করে পারে না, দরকার পড়লে ন্যায় পাই ন্যায় ভিতর গুড়ি পড়ব, ভারি ইমোশনাল, সে ওটা দীপ্ত মাতণ্ড, তা তেজরে সে পৃথিবীর সবু পচা নর্দমার দুর্গন্ধ পাণি শোষি নেই শুদ্ধ নির্মল জল সৃষ্টি করে পারে, আউ সেইথিপাই সে বড় অস্থির বড় চঞ্চল।
1: এইটা কলেজ বারণ্ডা বাবা।
2: আচ্ছা আচ্ছা, তুমি সব গপ কর। সুধীর
0: স্যার,
2: ছুয়াটা গলা কিন্তু মাকে ভাঙ্গি পড়েছি।
0: মু জানে স্যার, সেই কথা তো পড়েছিল।
2: সেই কথা?
0: হ্যাঁ
2: মানে মো বিরুদ্ধে গোটা ষড়যন্ত্র করতু না কোন?
0: করুথুলু, মিস মহাপাত্রঙ্কর এই অবস্থা পাই আপন হি সম্পূর্ণ দায়ী, আপন না আপন এই যুগ পাই সম্পূর্ণ অযোগ্য, এক বিড়ম্বনা, মোর এথ রেকর্ড ভাঙ্গিয়া কথা আপন ভুলি যাঁতু।
2: সুধীর না চল যাও, বড় উৎক্ষিপ্ত হয়ে যাইছি মো প্রতি অবিচারে, শুনলু তো বা কোন করে সে কহিগলা?
1: কিছু ভুল কথা তো কহিগলে নি সে।
2: আরে মা, কহিলা বেলে সে নিজ কথা ভুলে গেল যে?
1: কোন নিজ কথা?
2: এ যুগরে বঞ্চি রহবার যোগ্যতা সে কোন নিজে হাসল করে পারিছি? সে পারিবনি দেখিব, ঝড়র ইগল ভলি অস্থির উৎপ্রান্ত হয়ে সে খালি উড়ি বুলিব, কিন্তু সে যেতবে ক্লান্ত শ্রান্ত হয়ে হঠাৎ গোটিয়ে বায়ু বিক্ষোভিত বৃক্ষ শাখায় বসি পড়িব, সেতবে তাকে টিকি আউঁছি দেবাকে কেহি নথিবে। যাই, মোর 2 মিনিট দেরি হয়ে গেল, তো ক্লাস যাবনি?
1: না বাবা আজি যাবিনি।
2: বেশ লজা, সুধীর বিষয়ে আমার খুব গভীর ভাবে চিন্তা করিবা দরকার।
1: বাবা তোমাকে নিয়ে কোন করা যাই পারে? লিসন টু মি, ইয়ে হু লিভ ইন দি সেন্সেস অ্যান্ড থিঙ্ক থ্রু দি সেন্সেস ওনলি, ইমমর্টালিটি ইজ নট এ গিফট, ইমমর্টালিটি ইজ অ্যান অ্যাচিভমেন্ট, অ্যান্ড ওনলি দোজ হু স্ট্রাইভ মাইটি সেল পজেস ইট।

0: A death blow is a life blow to some who till the diet did not Alif become. Meera, kitabale?
1: Tamara abriti sunatili.
0: Bahutta sunija.
1: Kintu, eita sunatili. A death blow is a life blow to some. পুনি আগেই চালি পারিব তো
0: খুব পারিবি
1: তবে সে অথর্ব চৌকিটারে কাহিঁকি
0: তুমি তো দেখিছ এ অথর্ব চৌকিটা যে যে ব্যবহার করতে
1: সে তো প্যারালিসিস রোগী থিলে
0: মোর সে মেন্টাল প্যারালিসিস
1: কি কইলা
0: মোর কর্তৃপক্ষ মানে লোক তো সেয়া বিশ্বাস কলে
1: তুমি অথর্ব পেনশন নেল বলি
0: নেই নথান্তি
1: নেই থান্ত
0: কাহিকি নেলি তুমি জাণিছ
1: মোঠু বেশি আউ কি জাণে কিন্তু এই অথর্প চৌকিটারে বসি এই বারণ্ডটারে এমতি সন্ধ্যাবেলে ঘুরি বুলি বুলি আবৃত্তি করছ পিলামানে দেখিলে
0: ভাবিবে বাপাঙ্কর মুন্ড খারাপ হয়ে যাইছি ভাবন্তু তাঙ্কর এই ভাবনা ভিতর জন্ম নেব আউ গোটে ভাবনা মানুষ প্রকৃতরে অথর্প হুয়ে না তার মন চিন্তা কার্যকে অথর্প করে দিয়া যায় করিতে তার ঘূর্ণ পরিবেশ মীরা মোর ব্যক্তিত্বকে যে বারম্বার আঘাত করে পঙ্গু করে দেব চাই তুমি সে ঘৃণা করছ না যে ঘৃণ্য তাঙ্ক সহ লড়াই করিবার কোন পৌরুষ লা
1: না
0: অথচ মু আহত হয়েছি রক্তাক্ত হয়েছি মোর ব্যক্তিত্ব যন্ত্রণা জর্জর হয়েছি মোর পুরুষকার

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: প্রচার করছো শ্যামামণি দেবী এবং বিবুদ্ধ প্রসাদ রাও গাইথিবা কিতুটি আধুনিক গীত প্রথমে শিল্পীঙ্ক কণ্ঠরে গীতা খুণ্টিয়াঙ্କ ରଚନା

তেবে শ্রোতা বন্ধু শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু এই ঠিকনারে ক্যাপিটাল এসিটিসি স্পেস দিয়ে গীতর নাম লিখন্তু পুনি স্পেস দিয়ন্তু তারপরে গীতটি কেউ কথা চিত্রর আসিছি তার না লিখন্তু তারপরে নিজ না গাঁ এবং ঠিকনা লিখি 09495963210 নম্বরে পঠাই দিয়ন্তু। আমি রহিলু আপনমানকর এসএমএস অপেক্ষারী।

এই সেমিস্টার আসিছি ডেলাঙ্গ পুরীর পঠাই সোনালী এবং মিতালি আপন লিখিছেন্তি নমস্কার অপা নমস্কার আপনার মধ্য শুভ মধ্যাহ্ন তবে খুব সুন্দর গীতটি আপনার অনুরোধ করেছেন শুণবা জানে দিল মে কব সে হেতু কথাচিত্র মুসে দোস্তি করোগে গীতটি গাইছেন সোনু নিগম এবং লতা মঙ্গেসকর তবে সোনালী এবং মিতালি ভী আপনার অনুরোধর গীতটি আমি প্রচার করছু শুনে নিয়ন্তু।

শ্রোতাবন্ধু, নাইন্টিজ্র অনেক মিউজিকাল হিটস ফিল্ম মধ্যে আশিকি কথাচিত্রর কথা কিছু অলগা। ফিল্মটি যেমি সুপর ডুপর হিট হয়ে কথাচিত্রর সবু গীত বি খুব মন ছুয়া হয়েছিল। সেই কথাচিত্রর গীতটি নজর কি সামনে জিগর কে পাশ কই রেহতা হে ওহ তুম, গীতটি গাইছেন অনুরাধা পোড়ওয়াল এবং কুমার সানু। তেবে সুন্দর গীতটি অনুরোধ করে এসএমএস করেছেন রূপালী জগৎপুর। তেবে চলন্তু গীতটি শুনিবা।

কথাচিত্র শ্রীজগন্নাথ, কণ্ঠশিল্পী এস জানকী, অনুরোধকারী শ্রোতা হেলে মিট্টু পাত্র, দুর্যোধন পাত্র, বাউরী বন্ধু পাত্র, সুদাম দেবতা, মহম্মদপুর বিলহাট কটক।

শ্রোতা বন্ধু আপনার অনেক অনেক ধন্যবাদ জি আপনার আমার কার্যক্রম নিয়মিত শুণুচার নিয়মিত এসএমএস করছেন এবং ঠিক সারা ভালো পাইবা দেখছেন সেই অন্তরর আপনার অনেক অনেক ধন্যবাদ।

0: যা কথা এতে বেশি মনে পড়ে
1: তৃপ্তি দাস এবং অক্ষয় কুমার মহান্তিঙ্ক কণ্ঠরে শুণন্তু নাগভাষা কথাচিত্রর পরবর্তী গীত।